0: আশঙ্কা নাম খোটো লাগেছে
1: আমি কাছে নিয়ে যাবো
2: বসে তারা মন্দির কেউ নথি যাওয়ানো
1: আজ সুগম ডিজিটাল গুজরাট
0: তার বেটা আমার সুগম খুশি মানে

হিসেবে আছে। আমি তো ভাই ভাষা মোবাইল অ্যাপ দ্বারা রেশন কার্ডের একটি বিভিন্ন মাইতে তুমি ঘরবেলা অনাজ মজুর থেকে রসিদ ঘর বেশি পাইছে তথা পরিবার মজা বেশি পাইছে। আর এই জোড়া অধিকারী না নিরাইতে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ বাঙ্গি নদে সিডি অর্জিকে আপিল করি ন্যায়মূর্তি সতর্ক ফোন নম্বর 07922 5848 9 শুধু তুমি জানো কি পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক শালার 6-14 বর্ষ বালকের

জেনে ফেলিয়া করে ফেলাছে। হয়তো ওরা বাসা মোবাইল অ্যাপ দ্বারা বাসন টাইমের একটি ডেবিট মারিতে তুমি বড় বড় অনাজ নজর তিনি রসিদ মারবে সকালছে তথা ফরিয়াদ না দাবি সকালছে। আর এই জোড়া অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ গান্ধীনগর নিয়ে সিবি অর্জিকে আপিল করে ন্যায় মারবে সকাছ। ফোন নম্বর 0709 232 5140। শুধু তুমি জানো কি পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক শালার 6-14 বর্ষের বালকনি মাতা

প্রসিনে পরিয়া পরিষদ আছে আমাদের মায়ের ভাষা মোবাইল দ্বারা রেশন কার্ডের একটি বড় বলিতে তোমার ভোরবেলা অনাজ না যেখানে রসিদ ভরবে সকালছে তথা পরিয়াদ না দাবি সকালছে আর এই জোড়া অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ দাঙ্গি নগরে সিবি আরজিকে আপিল করে ন্যায় ভরবে সকালছ ফোন নম্বর 07927 58400 શું તમે જાણો છો કે પીએમ પોષણ યોજના અંતર્ગત પ્રાથમિક શાળાના 6-14 વર્ષના બાળકોને મળતા આહાર બાબતે સંબંધિત જિલ્લાના નિવાસી અધિક કલેક્ટરશ્રીને તેમજ